অনেক বিভিন্নতা আছে, কিন্তু এতে বিভিন্নতা সত্ত্বে আমি সমস্তে ভারতীয় ভাবরে গর্ব অনুভব করু। ভারতর ঋষি মুনি সন্থমানঙ্কর দেশ, শান্তি অহিংসা ও প্রেমর বার্তা এই মাটিরু হি সারা বিশ্বকু প্রসারিত হুয়ে। শ্যামল বনানী কলকল নাদিনী নদী উর্বর ক্ষেতর ভরপুর এই মাটি প্রকৃতরে সুজলা সুফলা

शुभ अभिनंदन। आज शुक्रवार এই শুক্রবার অবসরের সকাল সকাল সমস্ত যে যে কামর অছন্তি যে যে কামর লিস্ট বনাইছন্তি বা শিডিউল তৈরি করিছন্তি সমস্তঙ্কর সব কাম পরিপূর্ণ হউ সফলতা প্রাপ্তি হউ এই কামনা সহিত আরম্ভ করিবা শুভ সকাল। ପାଣି ତ ପାଣି ସେ ପୁଣି ପଇଡ଼ ପାଣି ଆ କି ସୁନ୍ଦର କି ମଧୁର କି ଅପୂର୍ବ ସ୍ୱାଦ ସତରେ ପଇଡ଼ ପାଣିର ସତେଜ ପଇଡ଼ ପାଣି ତନୁ ମନକୁ ପୁଲକିତ କରେ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରଦାନ କରେ।

মামলা, চেক বাউন্স মামলা, ভূ অধিগ্রহণ জনিত মামলা, রফা যোগ্য ফৌজদারি মামলা, শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথিরে আপোষ বুঝামণা হেবা সম্ভব, আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিঠারে ফয়সলা করা যিব। এহার সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 যোগাযোগ করন্তু।

আকাশবাণী এফএম রেইনবো কাটেক দেল সেই দিল তাকরে চালিছি শুভ সকাল। আমি কথা হচ্ছে পইড় পানি সম্পর্কে। শুখিলা কাশ হো কি পেট গরম হো, খরারে বুলি বুলি ক্লান্ত হয়ে গলে বা মন আনন্দরে বুলাবুলি করিবা সময়রে হেউ, পইড় পানি সবু সময়রে সমস্তঙ্কর অতি প্রিয় হয়ে থাকে।

মিউজিক্যালি ওর্স আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক বিভিন্ন প্রকার রোগরু আশু উপশম পাই মধ্যে পৌরপাণি পিবাকু ডাক্তারমানে পরামর্শ দেইথান্তি। শুদ্ধ প্রাকৃতিক পানীয় ভিতরে এহা সর্বোত্তম আউ সর্বোৎকৃষ্ট।

0: 0315
1: পরিতার বনস্তে ঘর বুলুরি নই মা অধ বাটরে সেদিন
0: আউ জনে কলারে আমার সাথে জুড়ি হলে দেখবা তাঁকু। হ্যালো আকাশবাণী এফএম রেনবো গ্যাটেক
2: ভুবনেশ্বর কৌলি কৃপা সিন্ধু কবি
0: আপনার স্বাগত জনাচ্ছি। কো গীত আপনার ভাল লাগে? সে গীত সহ আপনার সম্পর্ক আউ সে গীত কাহি ভাল লাগে?
2: মতো এই যে গোটে প্রশান্তর গীত গোটে আছে মহেশতা সাংরে শুনছি একটু জালরে পড়বু নাইটি।
0: আচ্ছা
2: আউ গোটে আছে বিজয় মহান্তি সাংরে তন্দ্রা রায়ের গীত গোটে ভারি বঢ়িয়া গীত ফিল্মটা
0: তবে কী সে গীত ভাল লাগে? কী সেমতি গোটে সুন্দর ভাবনা ভিতরে আপনার গুণগুণি হুম ভাবতে কন রয়েছে সে গীত পছর রহস্য?
2: আমি বিজয় মহান্তি তন্দ্রা পুরা পাখরে আমি সাইড ঘরে রোলে।
0: আচ্ছা আচ্ছা
2: প্রথম আমি ছিল যেত কোয়ার্টার সেতু সে আমার সাইড ঘরে রোলে সাং ঘরক যায় তাহলে কথাবার্তা টিকি তার ভিতরে এমনি হয়েছি সেতু সে লেকচর করলে আমার এই যে উৎকল ইয়ে সঙ্গীত মহাবিদ্যালয় সেতু তাহলে টিকি টিকি গোটে দিটা ইন্ট্রোডিউস এমনি।
0: আচ্ছা সেইপাই তাঙ্ক গীত আপনার মনকু পুরা বাঁধি নেইছি আর তাঙ্ক গীত শুনলে আপনার ভাল লাগে না কি? ওকে আপনার ওড়িয়া সঙ্গীতর এত সব গীত জাঁচান শুণুটি আজ আমি কহিলে তার রহস্যটি কন আজকে আমি কহিদেলে আপনার বহু বহু ধন্যবাদ।
2: নমস্কার
0: নমস্কার।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক সো দিল সে দিল তাক রে আপনকো কোয়াল আপন মানক সাথিরে আছি কলাকার কার্যক্রম ভি আরম্ভ হই সারিছি তবে যদি আমি আজি যো কলাকারক বিষয়ে কথা হচ্ছে তাঙ্ক বিষয়ে কহিবি বলিউড রে যদিও সে অধিকা কিছি গীত গাই নাহান্তি কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রি রে খুব খুব খুব না সে করিছেন্তি বলিউড রে বহুত কম গীত তাঙ্কর আপন শুনি পারিবে কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রি কো যদি জিবে তাহলে ভরপুর মাত্রায় তাঙ্কর গীত শুনি পারিবে আউ এক সে বড়কার এক গীত মানে সুপার ডুপর হিট গীত সব সে গাইছেন্তি আধুনিক ভারতীয় সঙ্গীতর সবুঠারু আত্মাভিমানী কণ্ঠস্বর যদি আমি কহিবা কাহার অছি তাঙ্ক ভিতরু ইয়ে হেউছেন্তি জনে আউ সে হেউছেন্তি অনুপম রায় অনুপম রায় যিকি 44 বর্ষ বয়সরে 44 বয়স

শ্রোতা বন্ধু, টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সেই দিল তাক সো দিল সেই দিল তাক রে কই আলাছে আপনার মানক সাথে রে বর্তমান স্টুডিও কটিরে সময় হয়ে যাইছে দিন 11:30।

শ্রোতা বন্ধু, বর্তমান দিন 11:30 হয়ে সময়রে আপন মানে শুনিপারিবে এফএম রেইনবো রে কিছু হিন্দি চলচ্চিত্রর মেসমারাইজিং গীত। আজর প্রথম গীতটি কিশোর দাঙ্ক কণ্ঠর শুনিপারিবে জমির চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু শুনুলে আপনার এই সুন্দর গীতটি এই গীতটি আপনার শুনুলে আশা ভোসলে এবং কিশোর দাঙ্ক আওয়াজ রে বহু সুন্দর গীত লাদো কি বারাত চলচ্চিত্র বর্তমান টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তক এবং শুনুছেন আপনার মানে কিছু হিন্দি পুরোনা হিন্দি চলচ্চিত্রর গীত আজ পরবর্তী গীতটি আপনার মানক অছি বহুত সুন্দর গীতটি এবং গীতটি কি লতা মঙ্গেশকর জি কিশোর দাঙ্ক ভয়েস রে আপনার মানে শুনিপারিবে তোফা চলচ্চিত্রর।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কনেক্ট দিল সে দিল তক কোয়াল আপন মানক সাথে আছি কিছি পুরনা হিন্দি চলচ্চিত্রর গীত আপন মানে শুণুছেন আজর পরবর্তী গীতটি বহুত সুন্দর।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসি দিল তাক আপনার কয়াল আছে আপনার সাথে চিঠি হচ্ছে মনর ভাবনা কু প্রকাশ করিবার গোটিয়ে সুন্দর মাধ্যম পুরোনা সময় লোক মানে নিজের সুখ দুঃখ ভাল পাইবা স্নেহকু চিঠি মাধ্যমে হি অন্য মানুষ পঠাউলে সেতবে মোবাইল কিংবা ইন্টরনেট নিঠি হিসেবে সম্পর্কর গোটিয়ে মাত্র সেতু সেইপা কুহযায় চিঠি সাইতি রাখি ক্ষতি যে প্রেম গোটিয়ে চিঠি কেবল শব্দ নুহে লুচি রহিথায় অনেক অনুভূতি মার স্নেহ বাপাঙ্কর আশীর্বাদ বন্ধুঙ্কর মিঠা স্মৃতি প্রিয় লোকঙ্কর অকুহা ভাল পাইবা চিঠি জীবন্ত হয়ে রহিথায় চিঠির প্রত্যেকটি শব্দ হৃদয়কে ছুঁই যাই আ পড়লে মনকু গোটিয়ে অলগা আনন্দ মধ্য মিলিথায়।

শ্রোতা বন্ধু, টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক তিলসে দিল তাক রে কোয়াল আপনার সাথে অছি। আজি আমি সেই সুন্দর সুন্দর চিঠি রু কিছু পুরোনা স্মৃতি কু সাউটুছে। চিঠি গোটিয়ে হৃদয়ের কথা বা বহন করুথবা সুন্দর কবিতাটিয়ে, পুরোনা চিঠির পিতবর্ণ কাগজরে আজি বি মহকি যায় সেই স্নেহর সুগন্ধ। চিঠি আসিলে মনরে খেলি যায় অজনা খুশি, প্রতিটি শব্দ মনকে ছুঁই যায়, প্রতিটি ধাড়ি হৃদয়কে ভরি দিয়ে ভাবনারে। মনে হুয়ে দূরে থিবা মনিষটিয়ে আমার সামনারে বসি হি নিজ মনর কথা কহুছি।

শ্রোতা বন্ধু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাকরে আপনার সাথে আছি আপনার কোয়াল এবং কিছু কথা কিছু গীত কার্যক্রমে আজ আমি সেই চিঠির সাইতে রাখিছি কেতে যে প্রেম সে বিষয়ে কথা হচ্ছে বহুত সুন্দর সুন্দর গীত আপনার মু প্লে করছি সতরে চিঠিটিয়ে যেতবে আমি লিখুলে কি কাহার চিঠি অপেক্ষার রুলে সেই দিন তো বহুত পুরোনা হয়ে গলা কিন্তু সেই চিঠি আজ বি যেতবে পড়ু সে অনেক স্নেহ স্মৃতি আল পাইবা সাউটি পু সেই স্মৃতি হয়ে রহিযাই চিঠি আজ বি খুঁজুছি তার নূ ঠিকা চলতু সেই চিঠি মনে পকাইবা।

চা কপরু উঠে গরম ধোঁয়া সাথিরে থায়ে বিস্কুট হসে চুপচাপ থিয়া ছোট বেলার সেই মিঠা স্মৃতি টিফিন বাক্সরে থায়ে তার প্রীতি ক্রিম র স্বাদ হেউ কি গ্লুকোজ র মজা প্রতি এক কমান্ড রে থিলা খুশির সজা বর্ষা দিনরে জানলা পাখে বিস্কুট আউ চা মনকু ডাকে কেবে চারি ডুবি ভাঙ্গি যায় তথাপি সে স্মৃতি হৃদয়রে রহি যায় বিস্কুট কেবল খাদ্য নুহে ছোট খুশির মিঠা ছুঁয়া আজির ন্যাশনাল বিস্কুট ডে রে সমস্ত মুহরে হস ফুটেবা পাই ওয়ান্স এগেইন আপনক কোয়াল আপনক সাথিরে আছি নমস্কার শ্রোতা বন্ধু ওয়েলকাম ব্যাক আপন মানে শুনিছন্তি আপনকর প্রিয় কার্যক্রম আজি চর্চারে আউ মু হচি আপন মানকর কোয়াল টিউন গরিছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তক আজি দিনরে বহুত স্পেশাল কারণ আজি হেউছি ন্যাশনাল বিস্কুট ডে তবে বিস্কুট আমার লাইফের গোটে পার্ট না বহু জন এমতি অছন্তি প্রায় সমস্তে বিস্কুট খাইবা পাই বহুত ভালো পাঁতি আউ অন্য মানে সমস্তঙ্কর কিছি অলগা অলগা বিস্কুট পছন্দ থাকে তো চা সহিত বিস্কুট সেই কম্বিনেশনটা আমার সমস্তঙ্কর ওড়িয়া মানকর স্পেশালি বহুত ফেভরেট তবে চলন্তু আজি চর্চা করিবা কি আপনক প্রিয় বিস্কুট কোন আপন মতে জড়াই পারিবে মেসেজ মাধ্যমে মেসেজ করিবা পাই নিজ মোবাইল মেসেজ বক্স কো জিবে ক্যাপিটাল লেটর রে লিখিবে FMRC স্পেস দেই লিখিবে আপনকর নাম আর ঠিকানা স্পেস দেই আপনকর প্রিয় বিস্কিট র নাম লিখিবে কিছু মেমোরি যদি আছে তা সহিত তাকু লিখিবে আর পঠাই দেবে আমার নম্বর 09495963210 কো

শ্রোতাবন্ধু শুনেছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক দিল সে দিল তাক রে মু কোয়াল আপন মানক সাথিরে আছি আও আজি আমি সেলিব্রেট করুছে ন্যাশনাল বিস্কিট ডে আও সেইতে পাই আমি মনে পকোছে আম প্রিয় বিস্কিট কো যাহাকো খাই আমি বড় হইছে যাহাকো খাইবা পাই আমকো বহুত ভাল লাগে যাহা সহিত আমি বহুত সময় বিতেইছে চা সহিত বিস্কুট বর্ষা সন্ধ্যারে বিস্কুট কিংবা ছোট বড়র টিফিনে লুচি রহিতবা সেই প্রিয় বিস্কুটর স্বাদ আম সমস্ত জীবনের বিস্কুট সহিত জড়িত অনেক গুড়িয়ে স্মৃতি কে পছন্দ করতে ক্রিম বিস্কিট তো কে প্রিয় কাহার প্রিয় বিস্কিট হচ্ছে গ্লুকোজ বিস্কিট আই চারে ডুবে খাইবা ভাল পাঁচ ম্যারি বিস্কিট সত কহবাকে গেলে বিস্কুট কেবল খাদ্য নুহে এটা হচ্ছে গোটি ভাবনা স্মৃতি ছোট ছোট খুশির গোটিয়ে অংশ তবে আপনার প্রিয় বিস্কিট কন আপনি কন মেমোরি আপনার জীবনের হোয়াটসঅ্যাপ মাধ্যমে মেসেজ করে মতো জনাই পারে 8895254200 হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারটি রিপিট করে দেবছি 8895254200

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিলসি দিল ত্যাগ কোয়াল আপনার সাথে আছে। আজ চর্চায় আমি চর্চা করছি আমার প্রিয় বিস্কিট বিষয়ে, আো পাখে আপনার মেসেজ আসি পৌঁছুছি। আজ বহু মেসেজ আসছে সেইটা মতো বহু ভাল লাগুছে। আজ পরবর্তী মেসেজ লেখা আছে, বিস্কুট জাঁথ থাকে চা কপরে বুড়লে তার অস্তিত্ব শেষ হয়ে যাব, তথাপি সে সেই উষ্মতায় নিজকে হজাই দিয়ে, এহা হি তো প্রেম। বাহ বাহ, কি সুন্দর থট, ওয়াও। হেলে চা বি কহে কাহি অলগা হয়ে রহিপারে, বিস্কুট কু নিজ ভিতরে সাউটি নেলা পরে সে নিজে বি তো পূর্বপরি আউ ফিকা রহে না। একদম ঠিক কহিলে, তার প্রতিটি বুন্দা আহুরি মিঠা আহুরি গাঢ় হয়ে যায়, এহা হি তো প্রেমর পূর্ণতা। প্রণাম সহ শুভ অপরাহ্ন। রাহাস কুমার বেহেরা লিখিছেন ঢেঙ্কানাড়ু, মোর প্রিয় বিস্কুট হচ্ছে ক্রিম বালা যেকোনসি বিস্কিট। রাহাস কুমার আপনার বহুত বহুত ধন্যবাদ, আপনার যে সুন্দর থট টি এত সুন্দর কবিতা ভাইয়া আপনার লিখিকি পঠাইছেন, মতো বহুত ভাল লাগিলা। থ্যাংক ইউ সো মচ, মানে ক্রিয়েটিভিটি যা পাখে।

আজির পরবর্তী মেসেজটি বর্তমানে আছি মো পাখে কোয়েলাপা গুড আফটরনুন নমস্কার জয় জগন্নাথ টাটা স্টিল পরিবার তরফর ওড়িশাবাসী প্যার ভরা নমস্কার অপা আমি এবে অফিসে সব স্টাফ খাই সারিকি বসিছু অপা আমার ব্রিটানিয়া গুডে বটর কুকিজ আমাকে বহুত ভালো লাগে আমি বহুত ভালো ক্রিম ক্র্যাকর সুগর ফ্রি বিস্কিট বি আমাকে ভালো লাগে আমি তাকে চা সহিত খাই থাও থ্যাংক ইউ সো মচ আপনার লিখিছেন আপনার প্রিয় বিস্কিট বিষয়ে অপা আমার টাটা স্টিল প্লান্ট কু কেবে বুলিবাকু আসন্তু লিখিছেন মেসেজটি আভাস সেন রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব টাটা স্টিল প্লান্ট রু থ্যাংক ইউ সো মচ আপনার মানুষ আপনার মানে সাং হয়েকি একা সাথে বসিক রেডিও শুণুছেন তা সহিত মেসেজ বি লিখিছেন আপনার মতো ইনভাইট করেছেন নিশ্চয় আসবি আপনার মানুষ ভালপাইবা এমতি হি থাও।

0: শ্রোতা বন্ধু বর্তমান আসন্ত শুনিবা ওড়িয়ারে সংবাদ রিলে করি প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্ররো।
1: আকাশবাণী সংবাদ।

শ্রোতা বন্ধু টিউন করিছন্তি আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক আপনক কয়াল আপনক স্বাগত করুছি বর্তমান স্টুডিও ঘড়িতে সময় 2:45 হবাকু যাওছি আপন মানে শুনি পারিবে কিছি পুরুণা ওড়িয়া কথা চিত্র গীত ওল্ড ইজ গোল্ড কুহা যায় না আউ সেই গোল্ড গোল্ড ভিতরে হি বহুত সুন্দর সুন্দর গীত আছে যাহা আজি বি আমো মনকে ছুই পারুছি আমো হৃদয় ভিতরে গুটিয়ে স্পেশাল জায়গা তৈরি করি পারুছি প্রথমে আপন মানে

শ্রোতা বন্ধু শুনছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক কোয়েল আপন মানক সাথিরে আছি মো দেশ কার্যক্রম রে আজি আমি কথা হচ্ছে আমো ভারতীয় সংস্কৃতি আ দেশ প্রেম বিষয়ে কিন্তু তা মধ্যে রহিছি গটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপন মানক পাই মন কি বাত শীর্ষক রে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিঙ্কর দেশবাসীঙ্কর উদ্দেশ্যে উদ্বোধন আপন মানে শুনি পারিবে মে মাস 31 তারিখ মানে রবিবার দিন 11টা সময় রে আকাশ শ্রেণীর সব কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএস সেবা এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনর কথা শুনবাক মিলিব রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই দিন মানে 31 তারিখ রবিবার দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিঙ্কর দেশবাসীঙ্কর উদ্দেশ্যের উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুণি থরে সেই রবিবার রাতে 8টা সময়ের তেণু যে শ্রোতা বন্ধু মানে আপনার ভিতর মন কি বাতরে নিজের মতব্যক্ত করা চাহুচ্ছেন সে প্রধানমন্ত্রীঙ্কর কার্যালয়ের ওয়েবসাইট mygov.in টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে নিজের মত আপনার রেকর্ড করাই পারিবে।

শ্রোতা বন্ধু, মো দেশ কার্যক্রম এই পর্যন্ত আপনার শুনুলে। আজ মো দেশের আমদেশ আমার ভাল পাইবা, আমার প্রেম, আমার সংস্কৃতি, আমার পরম্পরা বিষয়ে আজ আমি কথা হলে, তবে আপনার হৃদয়ের, মো হৃদয়ের, আমার সমস্ত হৃদয়ের আমার দেশ পাই এই ভাল পাইবা, এই স্নেহ সম্মান সবকিছি সবুদিন পাই থাও। আপনার বাস খুশি রুহন্তু, আউ সুস্থ রুহন্তু। এই কথা এইপাই কৌছি কিনা না মোর যাবার সময় হয়ে গেল। আজ এইটি মু আপনার বিদায় নেছি। শুভশ্রী আসছেন পুরা সন্ধ্যা সারা আপনার সাথে রহবা, যাও যাও গোটে সুন্দর গীত আপনার এনজয় করতু। রহলি, নমস্কার।

যে আমি বেলে বেলে প্ল্যান করিথিবা ট্রিপ বি ফেল মারি যাইথায়, কিংবা কোনসি স্পেশাল দিন স্পেশাল মুভমেন্ট বি সেতে খাস লাগেনি আউ সেতে স্পেশাল হেই পারে না, এই সেই যো বেস্ট মুভমেন্ট সব জিমারে।

আমি ফ্রেন্ড সাথে সাথে কোন করু জানন্তি, আমি ম্যাক্সিমাম টাইম সেই ফিউচার কো হি ভাবি থাও, সেই ফিউচার পাই জিন থাও, ফিউচার রে এটা করিবা, ফিউচার রে সেইটা করিবা, এই সবু চিন্তা এই সবু কথা ভাবি ভাবি আমি সকাল টু আমার রাতি কেতবেলে পাহি যাই থাকে আমি জানি বি পারু না। আর যদি ঘরণী মানকর কথা কহিবা, তাহলে ঘরণী মানে সকাল টু উঠিবা ঠারু নেই রাতিরে শোইবা পর্যন্ত তাঙ্কর ম্যাক্সিমম ম্যাক্সিমম ঘরণী মানকর সেই গোটিয়ে হি চিন্তা লাগি রই থাকে যে আজি রোষেই কণ হব, দিন সারা রোষেই কণ হব, সেই চিন্তা হি তাঙ্ক মুন্ডরে ঘুরি বুল থাকে। আউ যেতবেলে রাতিরে শোইবাকু চাহান্তি সেতবেলে বি তাঙ্ক মুন্ডরে সেই গোটে চিন্তা থাকে যে নেক্সট ডে কণ রোষেই হব।

শুনুন কোচন্দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি তিলতাক মুছি আজি আপনক সহিত আপনক রেইনবো সাথী শুভশ্রী উইথ দ শো সুরিলা আফটারনুন

0: শুনতে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলসি তেলতা শ্রীগড়ে সময় বর্তমান অপরাহ্ন 5টা বাজি 4 মিনিট আউ 42 সেকেন্ড আউ ইয়া সহিত আরম্ভ হই যাইছে আপনকর প্রিয় কার্যক্রম ডাইলিন লাইভ চিট চ্যাট আউ ডাইলিন লাইভ চিট চ্যাট নেই মু আজি আপন মানক সহিত আছি আপনকর রেইনবো সাথী শুভশ্রী প্রেজেন্ট মোমেন্ট রে কেমতি আমি এনজয় কই পারিবা মন ভরি উপভোগ কেমতি কই পারিবা সেই প্রেজেন্ট মোমেন্ট কো সেই ছোট ছোট খুশি কো ছোট ছোট সাকসেস কো সেই ছোট ছোট খুশি ছোট ছোট ছোট সাকসেস কো আপন কেমতি সেলিব্রেট করন্তি আর সেলিব্রেট করন্তি কি নাই যদি সেলিব্রেট করন্তি তাহলে কেমতি সেলিব্রেট করন্তি আজ আমো সহিত আপন মানে শেয়ার করি পারিবে আমাকো ডাইল করিবা পাই নম্বর হচ্ছে 0671-2303-153 নম্বর টি আউ থরে কই রাখুছি সাথী 0671-2303-153 টপিক টি মধ্যে আউথরে কই রাখুছি সাথী যে আপন ছোট ছোট খুশি কো ছোট ছোট সাকসেস কো কেমিতি সেলিব্রেট করন্তি আর সেলিব্রেট করন্তি না নাই যদি সেলিব্রেট করন্তি তাহলে কেমিতি দেখি নবা প্রথম কলার আমার সহিত জড়ি হয়ে গেলে কি কোঠ কল করেছেন দেখি নবা হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার
0: নমস্কার শুভ অপরাহ্ন কি কোথিলে কোঠ কল করেছিলে
1: মু সাই কোচি বেলপড়ারু
0: স্বাগত করছি আজর ডাইলিন লাইভ চিটচ্যাট কো তবে আজর টপিক উপরে কোন কইবে
1: আর মু তো মানে ছোট খুশরে বি বহুত খুশি হই যায় আর সে যা বি যাও যদি ওটা সাঙ্গ কে বহুত দিন পরে দেখা হলা তো সেদিন বি মু বহুত খুশি হই যাইতা আর যেতবেলে বি মানে মু যেন্দি খুশি হয় তো সেই টাইম রে মু ফ্যামিলি সহিত মানে কিছু ওটা ঘরে বনাই কি সমস্তে মিশি খাই কি সেটা সেলিব্রেট করু
0: বাহ তো বহুত হি সুন্দর যা হো আপন ছোট ছোট খুশি কই এমতে সেলিব্রেট করুচন্দে ও নিজ লোকঙ্গ সহিত সেলিব্রেট করুচন্দে জানি কি বহুত হি ভালো লাগিলা তেবে রহিলি নমস্কার
1: ধন্যবাদ দিদি রহিলি নমস্কার

0: নেইবা পরবর্তী কল। হ্যালো,
1: করুণা কর কষ্ট হর জ্ঞান দ ভগবান, ভব মে ফসি নাও মেরা তার দ ভগবান, জিন্দগি দুয়াও কি ভিখ মাঙ্গতি হে। নমস্কার আজ্ঞা।
0: নমস্কার, শুভ সন্ধ্যা, কি কোথলি, কোট কল করতলি?
1: মু প্রশান্ত কোথলি, রাজানস কটকরু।
0: কেমিতি অছন্তি?
1: ভালো আছি ম্যাম, আশা করে আপন বি ভালো আছেন। এতে সতা ভাই বনকর সুন্দর সুন্দর মতামত গ্রহণ করছেন, বহুত বড়া লাগছে ম্যাম।
0: নিহাতি মু বি বহুত হি ভালো আছি। আজর টপিক উপরে কোন কইবে
1: ম্যাম? টপিক তো আপন বহুত বড়িয়া রাখছেন, মু কইবি যদি কপি করি কি পিলা ম্যাট্রিক পাস করলা কি কোজি সফলতা পাস করলা তো সেটি সেলিব্রেশন করলে লাভ কোন আছে?
0: নিহাতি, কিন্তু সেইটা বি তো গড়ে খুশি না। আপন জানিছন্তি যে আপন ঠিক ভাবরে করিছন্তি কি ভুল ভাবরে করিছন্তি, কিন্তু পরিবার জানিলা যে সেটা গটে খুশি।
1: আমি ভাবে কি আমো কর্মরে সত্যতা শুদ্ধতা পবিত্রতা রহিবা দরকার।
0: আজ্ঞা,
1: আমি প্রতি মুহূর্তে যদি এই জিনিস রহিব, মু ভাবুছি প্রতি মুহূর্তে হি খুশি মানে, যদি আমি নিজে আম উপরে ঈশ্বর খুশি আছেন্তি, মু ভাবুছি সেইটা হি সবুটু বড় খুশি।
0: নিহাতি, আপনকো পয়েন্ট অফ ভিউ গটে বহুত সুন্দর লাগিলা, যে আপন যে কথাটি উঠাইলে সেটা বি গটে ইউনিক কথা, কিন্তু সেই কথাটিকে ছাড়ি দিলে আমার লাইফ রে বহুত কিছু ছোট ছোট খুশি আসি থাকে, ছোট ছোট সাকসেস আসি
1: থাকে। যদি আমার কর্ম ঠিক আছে, মু ভাবুছি সেইটা সবুটু বড় খুশি। যদি আমার উপরে ঈশ্বর সন্তুষ্ট আছেন্তি, সেইটা সবুটু বড় খুশি।
0: নিহাতি, তো তাকে বি সেলিব্রেট করিবা উচিত না?
1: হ্যাঁ, সিয়ে তো বোধ মানে ইয়ে করিয়া দরকার। যদি পিলার যদি পিলাটা এত খুশি করিকি আসছি যে তা টেম্পোরারি খুশি মানাই দেবা, কিন্তু তা ভিতরে বাস্তবিকতা কেতে আছে সে তো ঈশ্বরকে জানা না ম্যাম।
0: আজ্ঞা, নিহাতি বহুত হি ভাল লাগিলা আপনকর ইউনিক পয়েন্ট অফ ভিউ রু আপন যাহা দুনিয়াকু দেখিছন্তি, সেতি পই বহুত হি ভাল লাগিলা।
1: নমস্কার আজ্ঞা।
0: আজ্ঞা রহিলি, নমস্কার।

শুনছেন কৈছন্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি তিল তক বর্তমান শো চালিছি সন্ধ্যা আসর সন্ধ্যা আসরের প্রথম সৃষ্টি করিছন্তি পূজা সালিপুর রু জনিছন্তি সমস্তঙ্কু প্যার ভরা নমস্কার ও সমস্তঙ্কু জনিছন্তি গুড ইভিনিং সহিত মধ্য সাথী লিখিছন্তি যে আজি তাঙ্ক সান ভাই পুপুনকর হ্যাপি পালা বর্থডে আ সেই অবসরে সি শুনবাক চাইছন্তি গোটে তাঙ্ক পছন্দর গীতটি নিশ্চিত শুনে দেবি কিন্তু জনাইছন্তি তাঙ্ক ভাইঙ্কু তাঙ্ক শুভ জন্মদিন অবসরে ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা আউ কহিছন্তি যে আমো তরফরু মধ্য তাঙ্ক ভাইঙ্কু কিছি বর্থডে উইশেস জনাই দেবাই সাথী নিহাতি প্রথমে তো আপনাদের বি মো তরফরু প্রতি নমস্কার ভেরি গুড ইভিনিং তা সহিত আজ আপনাদের ভাইঙ্কর হ্যাপি বলা বার্থডে সেই অবসরে মো তরফরু আমার পুরো এফএম রেইনবো পরিবার তরফরু আমাকে শুনুথিবা অগণিত শ্রোতা বন্ধুঙ্ক তরফরু আপনাদের ভাইঙ্কু তাঙ্ক শুভ জন্মদিন অবসরে ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা তবে বহুত বহুত ধন্যবাদ আপনার আমার কার্যক্রমে সামিল হয়ে নিজের গুড উইশেস সমস্ত সহ শেয়ার করলে

সন্ধ্যা আসরের দেখি নেবা পরবর্তী মেসেজটি কি করছেন। এই মেসেজটি করছেন আভা সিং, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা টাটা স্টিল প্ল্যান্ট রু লিখুছেন। অপা গুড ইভিনিং, নমস্কার, জয় জগন্নাথ। পুরা ওড়িশাবাসী প্যার ভরা নমস্কার, সাথে আপনার মধ্য ভেরি গুড ইভিনিং, নমস্কার, জয় জগন্নাথ। লিখুছেন যে তাঁর সমস্ত উপস্থাপনা বহুত হি ভাল লাগুছি, সমস্ত কথাশৈলী বহুত হি ভাল লাগুছি, শুনিবা পাই প্রত্যেক কার্যক্রম তাঁর ভাল লাগুছি, সাথে বহুত বহুত ধন্যবাদ আপনার ফিডব্যাক পাই। তারপরে লিখুছেন যে আমি অফিসরে 27 জন একাঠি হয়ে আপনার সব প্রোগ্রাম শুণুছু, আজি আমার স্টাফ দীপিকা ম্যাম হ্যাপি বেলা বর্থডে, সেপাই বহুত বহুত শুভকামনা জনাই দেবে। নিহাতি নিশ্চিত ভাবে আপনার অফিস স্টাফ দীপিকা ম্যাডাম আজি শুভ জন্মদিন, সেই তাঁর শুভ জন্মদিন অবসরের আমার তরফর আপনার তরফর আমাকে শুণুবা প্রত্যেক শ্রোতা বন্ধুক তরফর তাঁর জন্মদিনের ঢের সারা শুভেচ্ছা এবং শুভকামনা। তবে তা সহিত মধ্য সাথী মানে লিখিছেন যে দুনিয়া পাই পদে জিন্দগি এক বাত হমেশা ইয়াদ রাখনা, কোই কিসি কা খাস নহি হোতা, লোক তভি ইয়াদ করতে হে জব উনকা টাইম পাস নহি হোতা। বাহ, বহুত সুন্দর। তবে সাথী মানে সমস্ত গুড ইভিনিং জনাইছেন, সমস্ত আর্যে ভাই ভৌণী মানুষ গুড ইভিনিং জনাইছেন। তা সহিত রমেশ ভাই, টুনা ভাই, উর্মিলা আপা, সমীর পণ্ডা ভাই, মুনা ভাই, বিজয় ভাই, রুচিকা রায়, করণ সিং।

করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তাক। বর্তমান শো চালিছে সন্ধ্যা আসরে লাস্ট মোমেন্টরে গোটে মেসেজ আসি পৌঁছি যাইছি। মেসেজটি করিছন্তি দোলগোবিন্দ মিশ্র সুলাহি লাইকেরা ঝারসুগুড়ারু লিখুছন্তি, নমস্কার এফএম রেইনবো টিম এবং সমস্ত শ্রোতা বন্ধুঙ্কু, আপন সমস্তঙ্কু মো তরফরু শুভ সন্ধ্যার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে আপনকু মধ্য শুভ সন্ধ্যা। তবে লিখুছন্তি যে দিন সারা ব্যস্ততা পরে সন্ধ্যারে আপনক শো হি মো মনর মেডিসিন। বাহ, বহুত সুন্দর। সূর্য অস্ত হওয়ার সাথে আপনার মিঠা মিঠা গীত এবং আর্জি মান সুন্দর সুন্দর কথা মনক শান্তি দিয়ে। আজ যদি সম্ভব হব তবে সে শুনবাকে চাইছেন গোটে সুন্দর গীতটি, সাথে যদি সময় হুয়ে তবে নিহাতি শুনেই দেবি। তবে লিখুছেন এফএম রেইনবোর এই সন্ধ্যা অবসর সববে রঙ্গিন হো, সমস্তে খুশি রুহতু। এ সুলাহি লাইকেরা ঝারসুগুড়ার দোলগোবিন্দ মিশ্র, সাথে বহুত বহুত ধন্যবাদ আপনার মেসেজ পাই। তবে পৌঁছাইলি আপনার পছন্দর এই সুন্দর গীতটি।

আজি আমি কথা হচ্ছে অভুলা স্মৃতিরে সেই ভার্সেটাইল মিউজিক কম্পোজর অনু মালিক বিষয়ে। টর্নিং পয়েন্ট আসে ইয়ার 1993 রে, যেত বড় পর্দার রিলিজ হুয়ে মুভি ফুল অর অঙ্গার, যা দিয়েছিলা যা হইছিলা সুপার ডুপার হিট। সেই বর্ষ অনেক সকসেস মিলছিলা অনু মালিক, কিন্তু বর্ষ সরু সরু সবুঠার বড় সকসেস দিয়েছিলা মুভি বাজিগর। সুপারহিট হয়েছিলা তা গীত গুড়িক বি সেমতি তাঠু বি অধিক সুপার ডুপার হিট বনিতলা। আউ খালি অনু মল্লিক এতে মিউজিক কম্পোজর হিসাবে কাম করে সাথী, বরং মুভিরে থিবা ইয়ে কালি কালি আখি গীতরে সে র‍্যাপ মধ্য করেছিলে। আউ এই ফিল্ম পাই মিলিছিলা তাঙ্কু তাঙ্কর ফার্স্ট এভর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক ডিরেক্টর।

বর্তমান চলছে রেইনবো এসএমএস ও রেইনবো এসএমএস রে পরবর্তী মেসেজ টি করেছেন সুনীলকান্ত মহান্তি সিলু এবং আকৃতি দেওকালী সংকতরাজ কটক রু নেক্সট মেসেজ টি করেছেন নির্মলা বেহরা সন্তোষ বেহরা এবং নাতুনি আদ্যাশা কন্থল আঠগড় রু পরে পরে আ গোটে মেসেজ আসি পৌঁছি যাইছি মেসেজ টি করেছেন বাঙ্কি কলেজ বাঙ্কি রু প্রভাত বলিয়ার সিং চন্দন এবং টুনি সাথী পৌঁছাইলি আপনার পছন্দর গীত ব্যাক টু ব্যাক

টিউন করছেন 300.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল্লি দিলতক। বর্তমান শো চালিছে রেইনবো এসএমএস আর রেইনবো এসএমএস রে নেক্সট মেসেজ টি করছেন টুকু মিকি টিকি এবং শিবানী মানিয়াবন্ধ বড়ম্বা কটক রু আভাসেন টাটা স্টিল প্ল্যান্ট রু আভাসেন সহিত মেসেজ টি করছেন রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা অলিশা আপা তমলনাথ রেড্ডি রাজদীপ রায় রুচিকার রায় টাটা স্টিল প্ল্যান্ট রু।

FM কোচান্দি 100.4 আকাশবাণী FM রেইনবো কাটাক তেলসি তেলতাও শ্রেয় গড়িরে সময় বর্তমান রাতে 11 বাজে 8 মিনিট সাথে সময় হয়ে যাইছে আজি আপনমানক ঠারু বিদায় নেবার কিন্তু বিদায় নেবা পূর্বরু আসন্তু শুনি নেবা আসন্তকালি প্রসারিত হওয়াক থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্যথাড়ি শুনিপারিবে সকাল 6 বাজে 5 মিনিটে অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 51তম ভাগ শুনিবে সকাল 6 বাজে 40 মিনিটে আমার স্বাস্থ্য সকাল 17 বাজে 10 মিনিটে এথিরে বিষয় রয়েছে হাড় পরিহার রোগ এ বিষয়ে আলোচনা করবে ডাক্তার মনোরঞ্জন মল্লিক সকাল 17 বাজে 25 মিনিটে শুনিপারিবে কার্যক্রম শুভ সকাল মর্নিং মেলোডি শুনিবে সকাল 18 বাজে 30 মিনিটে ডাইলিন লাইভ চেট চ্যাট সকাল 9টারে এথিরে নির্ধারিত বিষয়ে ফোন কল মাধ্যমে নিজের মতামত আপন শেয়ার করিপারিবে রেইনবো এসএমএস শুনিপারিবে দিন 10টারে দিন 11টারে শুনিবে কার্যক্রম কলাকার সাপ্তাহিক ইংরাজী কার্যক্রম স্টাম্পড শুনিবে দিন 11 বাজে 30 মিনিটে মধ্যাহ্ন 12টায় শুনিবে কার্যক্রম কিছু কথা কিছু গীত আজি চর্চারে দিন গোটে বাজে 10 মিনিটে এথিরে নির্ধারিত বিষয়ে এসএমএস তথা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিজের মত আপন রাখিপারিবে পুরোনা ওড়িয়া চলচ্চিত্র গীত শুনিপারিবে দিন 2টা বাজে 45 মিনিটে অপরাহ্ন 3টায় শুনিবে কার্যক্রম মো দেশ সুরিল আফটারনুন শুনিবে অপরাহ্ন 4টায় প্রায়োজিত কার্যক্রম লম্বে শুনিপারিবে অপরাহ্ন 4টা বাজে 50 মিনিটে শুনিলে আসন্তকালি প্রসারিত হওয়াক থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা সময় রাতে 11 বাজে 10 মিনিট হওয়া যাচ্ছি এইটি শেষ করছু আজির অধিবেশন পরবর্তী কার্যক্রম রিলি করে প্রচার করছু আকাশবাণী এফএম গোল্ড র সকাল 5টা বাজে 53 মিনিট পর্যন্ত তবে আজ পাই মতে বিদায় দিও রহুচি নমস্কার শুভরাত্রি।